chiang in guk tak na le ne guk na tun hi lai siang tho a imu eng ken chi thu piak hon pe pan nanga dia bang kim ne hin a hi dan mangil loin midang eng loading in jesua bang kim om hi chi sin ne kalbinga na hun mual yam sa na hi khel sa te mangil in jesua lamin na om ei hi khel to midang hi midang in ei tunga hi khel to mangil theilowa ইখল খোম খোমলে আতোপ পোনাল পজৌল বুয়াই গোপ থে আহি হি হেল তাম পি ইনে হা বোল দিক থে জে সু ওম আহি নৌ সেম গিমলে পাক পোটেং তেং তে ও কিয়া হং পাই উন কেমান খোল না কুন পেদিং আচি হি কাল বিগু না মি হুয়াত না দিং ইন হিন খুয়া আতম লু জে সু মেলমতে ইন আচি মি হুয়াত না তো পিয়ং খোম ই মানিন মেল হুয়াত পুম হুয়াত মু পেই লো নেই চি খং মিহিং আউম মোক তোল হুয়াই মা মাহি উ নাও হিচিন গাই তো লেং বং আচিদিং মিহিং দাম সুং তোম লুয়া খাত বে কিয়া পিয়াং দিং হি হাঙা মি হুয়াত না দিং ইন হুন পাম মাই লুয়া আহি ইহৌ তুপান মেল মতে ই থে না দিং নেয়া তোল দাম হুয়াই লুয়া আহি আহা কল পুয়া খোম পি দিং ইন আহন সাম আহি কালবি সগি না হুন পাইসা আনাথিল তুয়া তে তো ইলেম না বোল চিন তু হুন আফু দিং ঙাই ইজং তে না খেন জাকা কি ঙাই সেদেন এক্সিডেন্ট তো খাক জাকা কিহি চিদেন চি হং ঙাই তো আতো কেন হুয়াই খং জাকা কি ফসাক তাকা ওম থে লো চিনা পথিয়ান তো কি নাই থে নাই খামো কে দিং হি না থিল তো আসা তে নং হুই না দিং আ পথিয়ান সে আহি দান মু ইন লা কিলেম পি ইন কাল বিগিয়ান না না কি পা না দিং কুয়া মান মো পোলো নং লে জেসু কিয়া আিঙা মি তেন হন থুপি গাই হেনলা হন লিম সাক লেউ কি পা হুয়াই লো দিং হিমা লে এই থু হিলো আহি মানিন মি হন কই দান হন মু দান চি হং না বয় পি পি লে লুং কিম গে লো দিং নহি জেসু এন মা দি মি তেন পথিয়ান গেন শিয়া আঙো উয়া সি না হোপ হিয়াল খেল না নেয়া মো পাই উয়া হিমা লে আসিয়াম না থু হিম হিম গেন গে লো দাই দি দে হন সোল পা দে ইলাম হি লে আনা সেপ জো তু কান আহি চি আমান বুয়াই পি ইন নেই লেল জো হি কাল বি কুয়ানা নু ইন হাউ সা ইন লা নিখাতিন মি থুম বেগ নুই সাক জো ইন পোল ইন নুয়াম গি গেউন চি ইন থে সোলনিকা হুয়াতে ক্যাং আহ সুয়ান হি নুই লো আ হাউ সা ইহি মানিন নুই থে হি সোম দিং ইন তো পান আহন দে হি নুই না কচি লুং টঙা হং কি পান কমা হং সুয়া খিয়া আহি হুয়াত না হে না লুং কিম লো না তো কি নুই থে ইংে ইংে লো হি বং কিম তুঙা লুং কিম না লে কি পা থুগেন থে না ইন নুই না পিয়াং সাকা ওয়াই পেন জে সুয়া ওম হি কাল বি সোম না নি তেং ইন মিদাঙা দিয়া থিল হই খাত বে খি গি গে ইন এই তুঙা থিল হই অনি সাক তু তে তুং আ থিল হই হি আবাই লাম দেওয়া ওয়াই লেং কি থা শিয়াল সিম লাই হি পোলিন থিল হই হি চিমতা কেনি চি ইন আসিন সাকি আহিন খোয়া থুপি ইন লেং আজং লাই হি জে সুন বেল মিন না তুঙা হই তে তুং কিয়া না হুন পা তাক বং নালো দিংওয়া নুং জুই লো তেন লেং তো বং ইন আহি সাম বে ও ওই আচি হি থিল হই হি খাত বেগ নি তেঙা নেই দিং ইন জে সুয়া ওম গি গে ইন থুকিন না হিয়াই লুং কিম না কাল বি সোম ইগেন তে মিহিং পান লাক না দিং কাল বি আহি হিমা লে পথিয়ান হা না তেল লো জো ভুয়াল লো কাল বি আহি লাই শিয়াং থৌইন পথিয়ান না দিং ইন থিলি থে লো বং মা উম কে আচি উ নাও লুং কিম না না দে আ না লুং গুল আ জং জং না হি লে জে সুয়া ওম হি